0: अभी उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार आप सुने।
1: यू आर Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.

0: गाना जो सुनिए तो तुके कौन सी याद आवेगा?
1: गुजरा हुआ जमाना ना तो हाँ, बोलेगा
0: या
1: वेल हम नहीं ना अच्छा सुनना प्यार मोहब्बत में ऐसे हो गई गलोई
0: तो हाँ,
1: प्रेला लीफ दे ओके बोले तो काल्फर लीफ दे
0: या या या
1: तो हाँ? जवानी में जो हो गएगा छोटा तो रही है
0: या
1: दबे तो हो काल्फर लीफ मस्किन ऑफ यू यूफ मस्किन ऑफ यू ब्यूर मैशन मस्किन एक वे नहीं हो भी ये फलीफ क्यों रहा कालमाल तो क्या और अरफारिंग बाहर जान लोई तू तो सब कोई को ऊपर फली फराक हो जाएगा जे ही तू देखेगा असमर्थ वही बेन है बदन बहुत बहुत सीधा साधा आदमी तू बातें तो ये खेत इधर ही ना कांस ये मैं तो उन्हें लीफ मैन
0: बहुत बहुत बहुत सुधा सुधा
1: तू कृति से ना लगा फालना बातें तू खबून तू सब कोई के सेवा में तैयार बातें करेंगे
0: हम सब कोई के चाहिला
1: नाम बोले नाम बोले हार बोले देखिये आज से तो नमा खासे के चलो
0: हमें नमा खासे के
1: ना बोले बहुत जोर हम लोग हंसी ला जैसे जैसे खीखल करीला जैसे हम लोग बेबी करीला जैसे एगो औरत करीला
0: अरे अच्छा
1: हाय
0: अच्छा
1: दोस्तों आज से ही प्रोग्राम एरन्स तक बना को हम लोग ओंदा दी एन मफ्राउ दाते इफ खस है कि हम लोग बहुत ज्यादा हंसी ला लोई
0: बहुत हंसी ना
1: हंसी अच्छा
0: अच्छा
1: अपना हंसी
0: अपना हंस कोई
1: है मफ्राउ इफ सीरियस इफ सीरियस मफ्राउ तू इतना गुस्सा में लिखले मेलवा Ik zou toch op zoek gaan naar een beetje liefde in je leven.
0: Ja.
1: Als je liefde hebt in je leven, dat doe het naar erger creëren. Laat Lloyd en mij dit programma gewoon maken. Hamlok PR se banaila, hamlok PR deila, hamlok admi ke maila haswawe, informeer bhi karila. En dat jij je zo eraan ergert, doe niet. Door hoge bloeddruk, chagriga zomaar.
0: Ja.
1: Ja toch, ha. Lloyd?
0: Hoi toch.
1: Beantwoord. Dus agar koi aur hoiga, John. Sochat hoi ki hamu ek om mail pathabe. Jullie hebben allemaal het antwoord gekregen.
0: Ja.
1: Hij is een mailje toe pathaye. Itna ernstig bhi.
0: Bada ernstig, man.
1: Boy, mailo hame saram lagega padhe ke taur
0: khare. Achha. Haan, chhod de.
1: Maar in elk geval, mevrouw, itna na erger kriye.
0: Na.
1: Want er zijn zoveel andere mensen die het wel leuk vinden. Dus probeer positief in het leven te staan. Mevrouw, itna negatief na de hoeja.
0: Probeer veel te lachen.
1: Ja. Ja, heb je zelf ermee alleen.
0: Ja.
1: Want luiter hem na choren bij. Ja, zei ja.
0: Dus ja,
1: hem ook het na aan Mieke Haswaila. We zijn erbij.
0: Zeker, hem ook de heerzijn een keer Haswaila.
1: Toen jane België met zo'n naam hielal, toch?
0: Ah, hem zo'n lie per lirie. Hem zo'n lirie, hoe jala pijn, zo'n lirie. Ab
1: zo'n lirie, ab sap koi zo'n lirie. Mooi zet, chato framo. Ab zo'n lirie over jaiga, luid.
0: Ja, zo'n lirie. Hem ook toch, lobby kreeg zo'n lirie, toch? Ja.
1: सुनना एगो गनवा में गाहुल बा ना मांगे सोना चांदी ना मांगे हीरा मोती इस नीतवार
0: ना हम लोग मांगिला सोना
1: उ गनवा में जुड़ गाहुल में ना विश्वास करिए सुनने वालों तू खोज हमें कोई खाती कोनो के खोज जोन बोले ना हम ना मांगिला सोना
0: के ना मांगे वो थोई सोना सब कोई मांगे सोना
1: En je krijgt gewoon 1 miljoen aan zona. En je zegt nee, hem naar Mangila.
0: Na. Toe de mia pagala je.
1: उगनवा हमने विश्वास करीला चाहे ना मांगे सोना चांदी ना मांगे हीरा मोती
0: तो कौन सी तू मांगेगा हम जान मांगे हैं
1: प्रसिद्ध कौन सी तू मांगेगा तो बेल्जियम में सुनने वालों कोई कोई सुनी सोई कोई कोई ना सुनी सोएगा एगो एगो एगो दौरप में तो हम ना मुआ मुआ ना जा बोले मैं वहां पे समन एगो घर जैसे बनवा उतरा जैसे लोई तापन वाली
0: कहे दौरपवा के नाम तू ना मांगे सोचे कि हम लोग जाके टूट पर का
1: सेंट खेलस Sint Gilles, Dendermonde.
0: Acha.
1: Mooi, Jan Geleb. Nee, werkelijk, toen hasega, maar dheer admi mange jai wape.
0: Are baap.
1: Want saman dheer admi sochega, ki werkelijk dorpua me kohu sona lukwa wala hoi ape ura. Dus er is een goudkoorts. Er is een goudkoorts.
0: Oh, goudkoorts ook nog.
1: Toen jane sa naam me bhi El Dorado to ek samay raha. toen ging het gerucht wereldwijd.
0: Ja.
1: Ik weet niet hoe dat is ontstaan hoor. Kies Suriname met El Dorado.
0: El Dorado.
1: Zona Barrel. Jungle me.
0: Ja.
1: Wel, hamna ni gali gali se admi alwas khoje sona yaar. Usamai pe. Ze vonden van ons bij helemaal niks. Nee. Maar saman soche El Dorado yaar.
0: Ja, ja, ja. Ja.
1: Dus als je saman soche ik ga nou El Dorado ja, hij ga. Ja,
0: België me.
1: België me. Dus waar pe bouwvakkers.
0: Ha.
1: Ik hoor renovatie ze bezig raak. Temre man logan ja. Temre man laum. Temre man bezig raak.
0: Bezig raak.
1: Ha toch?
0: Ja.
1: Ghar banwaavat raha. To omane ko lunda raha 18 jaar ke bhi.
0: Ja.
1: Ohu bichara ego vakansi job karat raha, vakansi baan. To. Op een gegeven moment ontdekt hij heel veel goudstaven.
0: Ja.
1: Dheer bharal. Maar a pata na he, hoe het daar terecht is gekomen, or keker ba. Hoe vind je die?
0: Ja. Nou ja, je kon je naar kijken waar keizer maar pijgen hè, of toe pijgen liggen, dan zou ik denken van, hamma moet je me wel eens zeggen dat je, ham zullen niet berichten, ham liet, ham ego stafa rekletie, of daar is ham deed dit is koud, toen ham na sap deed, ego
1: deed. Zat Londwa kariso jaar.
0: Hoi ze keer.
1: Ugar baat meld ik er isoi. Londwa chalak dekhaya, 18 jaar ke Londwa chalak dekhaya. Maar daar gaat het niet om. Ab probleem wa konchi ba, ab probleem suru hè toch? Ab dunia bhar ke admi gelukzoekers allemaal, goudzoekers, gelukzoekers.
0: Ja.
1: Ab apne ke melde karega bij de politie van België.
0: Ki ook zo nuaega.
1: Is zo nuaega. Hamar aja ke raha. Hamar baap ke raha.
0: Maar dat moet je bewijzen.
1: Juist. Dus dat gaat niet zo makkelijk. Maar dunia bhar ke admi ab België hem apne ke melde karega. Ego admi haiga. Dekhe na ekar tamasa.
0: Ha.
1: I bolega fa sunna.
0: Ha.
1: Ik wil op basis van reïncarnatie aanspraak maken op het goud.
0: Ja,
1: laat me gerust weten, meneer, welke documenten u nodig heeft.
0: Heeft. Ja.
1: Hij bereid wat die ego beëdigde verklaring af te leggen. Hij mag niet David, oké? Naar beste vermogen. Van de herinneringen uit mijn vorig leven. Het goud verstopt en het vervolgens ongeveer 60 jaren lang volledig ben vergeten.
0: Ik had die pierce genomlees hegen, op een zon wat gaat in.
1: Maar bolle 60 jaar bhul ge raha.
0: 60 jaar bhul ge raha.
1: Vorig leven mijn bhalchi jua, bichara bhul ge raha. Maar hij is wel bereid, hij is wel eerlijk hoor. Hij is wel bereid om een beëdigde verklaring af te leggen.

0: गाना जो सुनिए तो तुके कौन सी याद आवेगा?
1: गुजरा हुआ जमाना ना तो हाँ, बोलेगा
0: या
1: वेल हम नहीं ना अच्छा सुनना प्यार मोहब्बत में ऐसे हो गई गलो तो
0: हाँ, हाँ,
1: प्रेल लिफ दे ओके बोले तो काल्फर लिफ दे
0: या या या
1: तो हाँ, जवानी में जो होवेगा छोटा तो रही है
0: या
1: मैं तो हो काल्फर लिफ मस्किन ऑफ यू यूफ मस्किन ऑफ यू ब्यूर में ऐसे मस्किन एक वे नहीं ऑफ यू फॉर लिफ क्यों रहा कलमाल तो क्या और अरफानिंग बहरे जान लॉइट तो सब कोई को ऊपर फली फ्राक हो जाएगा जे ही तू देखेगा असमर्थ वही बेन है बदन बहुत बहुत सीधा साधा आदमी तू बातें तो ये खेत इधर ही ना काम ये मैं तो उन्हें लीफ मैन
0: बहुत बहुत बहुत सुधा सुधा है
1: तू कृति से अलग खफाल ना बातें तू खबर तू सब कोई के सेवा में तैयार
0: हम सब कोई के चाहिला हम सब कोई के चाहिला
1: आप
0: कौन क्लास मिलल है बाप रे बाप
1: हम एगो मफराउ पठाइस बाय गो मेल हम लोग के
0: अच्छा
1: बोले बहुत जोर हम लोग हंसीला जैसे जैसे खीखल करीला जैसे हम लोग बेबी करीला जैसे एगो औरत करीला
0: अरे अच्छा अच्छा
1: आज से ही प्रोग्राम एरेंस तक बना को हम लोग कि हम लोग बहुत ज्यादा हंसी
0: लगा
1: तू इतना गुस्सा में लिखले मेल हुआ एक सौ तो उपसुक खाना ना बेच लीव
0: दीव
1: दीव तू ना इतना एरखर करिए लात लात लोइत ए मै दत प्रोग्रामा को माक हम लोग प्यार से बनाएला हम लोग प्यार देला हम लोग आदमी के मायला हसवा वे इंफॉर्मेर भी करेला एंड दैट जाय ये सो दरान एर खर्त दुनी दुनी तोर होख ब्लू ड्रग चहरीगा सो मार
0: या
1: या तो लॉयड
0: ओही तो
1: बांतवर्ड दस अगर कोई और होइगा जो सोचत होई कि हमहु एको मेल पठाबे जोली हबा अलमाल अंतवर्ड gekregen ऐसन मेल जे तू पठाइए इतना एरनस्टर भी
0: बड़ा बड़ा एरनस्टर मान
1: बोई मेलो हमें शर्म लगेगा पढ़े के तौर मफराउ इतना ना एरगर करिए सोवेल अंदरे मेंसे दी इट वेल लुक फिंदर दिस प्रोबेर प्रोबेर पॉजिटिव इन इट लीवन टू स्टैन मफराउ इतना नेगेटिव ना रहो यार
0: प्रोबेर फेल टू लगे फेल टू लगे
1: या या हैव योरसेल्फ देयर मे अलेन
0: या
1: मत लॉयट और हम ना छोरबे यह सही है हम लोग इतना आदमी के हसवाला
0: वैसे ना शेकर शेकर हम लोग ढेर जन के हसवाला
1: तू जाने बेल्जियम में सोना मिलल तो
0: हम सुन ली पढ़ ली रही कि हम सुन ले रही उजाला पे सुन ले रही
1: हां अब सबको ही सुनी मोइस अच्छा प्रोग्राम अब सोना के ऊपर जाएगा लॉयट
0: या सोना के बारे में हम लोग तो लोबी के सोना तो या
1: सुनना एगो गनवा में गाहुल बा ना मांगे सोना चांदी ना मांगे हीरा मोती इस नीतवार अच्छा? इस नीतवार
0: ना ना ना हम लोग मांगिला सोना
1: उ गनवा में जुड़ गाहुल में ना विश्वास करिए सुनने वालों तू खोज हमें कोई खाती कोनो के खोज जोन बोले ना हम ना मांगिला
0: सोना के ना मांगे थो सोना सब कोई मांगे सोना
1: एंड यू क्राई खून 1 मिलियन अन सोना ए सख नहीं हम ना मांगिला
0: ना ना ना
1: तू ए भैया
0: तू दमिया पागल है
1: उ गनवा हमना विश्वास करेला अच्छा ना मांगे सोना चांदी ना मांगे हीरा मोती
0: तो कौन ची तू मांगेगा हम जान मांगे
1: प्रसिस कौन ची तू मांगेगा दोस बेल्जियम में सुनने वालों कोई कोई सुनी सोई कोई कोई ना सुनी सोईगा एगो एगो एगो दौरप में तो हम ना मुआ मुआ ना जा बोले मैं वहां पे समन एगो घर बनवा उतरा जैसे लोई तक वाली
0: कहे कहे दौरपवा के नाम तू ना मांगे सोचे कि हम लोग जाके टूर पर का
1: सेंट खेलस
0: सेंट खेलस
1: सेंट खेलस डेंडरमोंडे
0: अच्छा
1: मोई जान गए
0: अब हम लोग जाएंगे अब हम लोग
1: कहां
0: अब हम लोग कहां हम जा रहे सोना खोज वहां पे
1: अब तू जाइए वहां पे नहीं वेरकली तू हंसेगा मां ढेर आदमी मांगे जाए वहां पे
0: अरे बाप रे
1: समझ ढेर आदमी सोचेगा आप कि वेरकलग दोरपुआ में कहूं सोना लुकवा वाला है अबे और दोस अरे सो खाउट कोर्ट्स अरे सो खाउट कोर्ट्स
0: तू
1: जाने सनाम में भी एल एल डोरादो तो एक समय रहा toen ging het gerucht wereldwijd.
0: Ja.
1: Ik weet niet hoe dat is ontstaan hoor. Kies Suriname met El Dorado.
0: El Dorado.
1: Zo'n barrel. Jungle me.
0: Ja.
1: Wel, hamna ni gali gali se admi alwas khoje sona yaar. Usamai pe. Ze vonden van ons bij helemaal niks. Nee. Maar saman soche El Dorado yaar.
0: Ja, ja, ja. Ja.
1: Dus als je saman soche ik ga nou El Dorado ja, ga je gillen.
0: België me.
1: België me. Dus waar pe bouwvakkers.
0: Ha.
1: Ik hoor innovatie ze bezig raar. Temre man logan yaar. Temre man lau. Temre man bezig raar.
0: Bezig raar.
1: Ha toch?
0: Ja.
1: Ghar banwa wat raha. To o mane ko lunda raha 18 jaar ke bhi.
0: Ja.
1: Ohu bichara ego vakantie job karat raha, vakantie baan. To. Op een gegeven moment ontdekt hij heel veel goudstaven.
0: Ja.
1: Dheer bharal. Maar a pata na he, hoe het daar terecht is gekomen, or keker ba. Hoe vind je die?
0: Ja. Nou ja, je koi na jane he, keker ba, or kaise ma paige he, or tu paige lege. Dan zou ik denken van, hamma moet jij me wel eens zeggen, Raja, ki ham suli berichot hamul ei. Ham ego stafa rak leti or dares ham de deti sko tuke ma ham na sab deti ego de.
1: Sat londwa kari so yar.
0: Oh, is ke.
1: Ugar baat mel de kari so. Londwa chalak dekhaiga, 18 jaar ke londwa chalak dekhaiga. Maar daar gaat het niet om. Ab probleem wa kon chiba. Ab probleem suru he to. Ab dunia bhar ke admi gelukzoekers allemaal, goudzoekers, gelukzoekers.
0: Ja.
1: Ab apne ke melden krijga bij de politie van België.
0: Ook zo noa hega.
1: Is zo noa hamar hamar aja ke raha, hamar baap ke raha.
0: Maar dat moet je bewijzen.
1: Juist, dus dat gaat niet zo makkelijk. Maar dunia bhar ke admi ab België apne ke melden krijga. Ego admi hega. Dekhe na, ekar tamasa. I bolega van sunna. Ik wil op basis van reïncarnatie aanspraak maken op het goud.
0: Ja,
1: laat me gerust weten, meneer, welke documenten u nodig
0: heeft. Ja.
1: Aro apneke obolisuna, ham bereid bati ego beëdigde verklaring af te leggen. Ham mangila David, oké. Naar beste vermogen van de herinneringen uit mijn vorig leven. Het goud verstopt en het vervolgens ongeveer 60 jaren lang volledig ben vergeten.
0: Ik had die pierce genomlees hegen op een zo'n wakhatin.
1: Maar bolle 60 jaar bhul gera.
0: 60 jaar bhul gera.
1: Vorig leven met bhalchi gwa, bichara bhul gera. Maar hij is wel bereid, hij is wel eerlijk hoor. Hij is wel bereid om een beëdigde verklaring af te leggen. Te omen likwaiga naar het beste vermogen van de herinneringen uit mijn vorige leven.
0: Mooie tekst, mooie tekst.
1: Dat hij het verstopt. Ja, nee, echt waar. Die man is serieus.
0: Ja.
1: Maar ik doe dat meer serieus, ba.
0: Ha.
1: In Letland zei Alba Jedem, ja.
0: Ha.
1: Ik had Tamasa, denk
0: je. Letland of België, kitna duur, hega.
1: Ha, dunia bharken mi awega, wapen toi zei. Toen hamulongen chali jij.
0: Chali hamulok likal jij kuch bericht, hè?
1: Kuch hamulok. Wij geloven in reïncarnatie, dus wij kunnen het wel staven, hoor.
0: Tuurlijk,
1: Hamar raha sare ge chidi waloid.
0: Ha. Maar dekhe na, ik Holland gel, Holland se België pahunch gela. Ha.
1: Ha, maar ii adamiyan bolega. Ego dusra admi dos. U bole sunna hamar aja.
0: Ha.
1: U bole humme hardam bolis raha. Aur humme bhi mail karis raha. Ki bahut बहुत धनी आदमी बा बहुत धनी आदमी बा
0: सेस्ट याखले दिवस गई मेल फकीर है
1: देखिए ना वादी मंस का कि हमें मेल भी करिस बा बोले इतना धनी हम बाती बाकी हम एकदम डीप बवार कर ली बाती नीचे बवार कर ली बाती बेल्जियम में और एक मुर के नीचे हम रख ली बाती
0: लेटलैंड
1: ये दमिया बोले ओकर आजा बोले ओके बोली से चीज बात दस बोले हमार आजा के रहा हम क्लाइंसोन बाती मोफेना गो टू एक दे रेक्ट रेक्ट एक नर हमें सुनवा दे दिए बोले अब हमें पता लगल कि हमार आजा हरदम वार है बोलिस बा हम में
0: या
1: दस सुनवा हमार पहले बोले अपन आजा के हसत रहा बिचारा हूँ फिर दी स्कोटु स्कोटु बेल्जिय के ट्रांस पागला ना है क्या
0: ना नतुलुक नहीं
1: स्कोटु बोले सुन ना ये सब चीज हम लोग ना करें बे तो के ये सब बर्खल का साक है क्या तो हम लोग बोले खाली अंदसुक करें कि क्रिमिनल लिंक है कि ना सोमवार से कोनो बनमास जाई के मारा किस्बा कि ना तब हम लोग Sonwalele bij klaar.
0: Maar stel je voor...
1: Nanjab onderzoeker kekerba.
0: Kekerba. Maar stel je voor, ki koina met harde wijs melker die zeggen, ki sonwa oker heer, ja, oker, ajakera.
1: Dat vind je man niet overtuigend genoeg met die...
0: Nee. Natuurlijk niet.
1: He, dat, die man is bereid om een verklaring af te leggen.
0: Ja. Maar stel je voor, ki koina ail melker is, oje pai zeggen dat je wat ook in Amelia
1: vinders loont ook in Bolle Jij. Dus vinders loon bijzonder hoop krijg ook in goed media.
0: Ja, natuurlijk.
1: 18 jaar gelonden, hey, ook een Jiwan bij mooi jij. Stel je voor dat hij 10% krijgt.
0: Ja.
1: Hey, Amang Gudu.
0: Ja, klaar. Klaar. Hij hoeft niet meer te werken. Ook in half
1: een keer. In één keer.
0: Uit haar hebben we risico, Jiwan.
1: Dekken let op.
0: Ja.
1: Trouwens, Reinders, ik heb verhaal wat toevallig gelet op.
0: Reinders. Ja.
1: Waarom
0: gaat die man daar spelen in...
1: Ik ga je het vertellen waarom. Namange sona chandi. Namange hiramoti. Daarom gaat hij daar spelen. Die man gaat in vijf jaar tijd, Lloyd, 100 miljoen verdienen.
0: 100 miljoen in paans,
1: 20 miljoen per jaar gaat hij verdienen. Ja,
0: is toch niet normaal, hè?
1: Je
0: hebt geen uitdaging, denk ik, daar.
1: Nee, ze spelen in de airco, dat man is bang.
0: Oh, ja,
1: nou. Hij hoeft zich niet helemaal uit de naad te werken. Het niveau is niet zo hoog.
0: Ja.
1: En hij krijgt 20 miljoen, maar ja.
0: Ja.
1: Nou ja. Jij zou voor 20 miljoen getekend hebben direct.
0: Zeker. Direct. Hé, ham kabina de 100 miljoen. Hè?
1: Maar weet je dat hij 9 jaar terug, volgens mij?
0: Ja.
1: 9 jaar terug was hij nog vakkenvuller, hè?
0: Tiani Reinders, was hij vakkenvuller?
1: Kun je het voorstellen? Ja, ha. Kun je het voorstellen?
0: Ja.
1: Maar supermarkt met gewoon kanker.
0: Ja. Je bent Javan hier, je bent een vak aan het vullen, je bent aan het voetballen. En dan ja,
1: dus
0: je moet geluk hebben in het leven.
1: Op zijn 19e was hij nog gewoon een winkelbediende, hoor.
0: Ja.
1: En nu is hij 100 miljoen euro verder.
0: Ik laat het normaal, je hebt een winkelbediende, heb ik het niet respecteer. Ik weet niet, wil ik hier vakken vullen, ik moet je naar heen.
1: Kja, Jan, heb je kies best met Baba, mil jij je Bhagwan. Maar heb je haar ze beeld naar Sapse?
0: Anand Mata, Meta, Mata, Meta, Mata.
1: Ab tu jaan gale na, hoe je het moet uitspreken.
0: Mata.
1: Mata ke meta. Zariye, dankzij Mata, tu jaan gale Meta bolal jaiga.
0: Ja, dus
1: Mata, Meta.
0: Mata, Meta, dus Meta, dus bedrijf van Facebook.
1: Meta, Mata, Meta.
0: Mata.
1: Meta na bolje.
0: Teka bolje.
1: Mata, Meta.
0: Mata, Meta. Oké. Okay. Zullen we al Mata, Meta. Facebook, Instagram en Snapchat. Hoe bedrijf van hij? Mata, oker hega, Meta. He, Mata. Dus, is dat er niet een braaf probleem mee?
1: Nou ja, dus dunia bhar mein is abchi jwan halchal bhai sa ita chaloid.
0: Ja.
1: Maar ik ben benieuwd. Weet je wat het probleem is? We kunnen er ook niet zonder, toch?
0: Na. Ik kom niet.
1: Dus we zijn zo afhankelijk geweest. Dat ego niet kreeg, dat is een ander. Maar wij kunnen niet meer zonder. We zijn zo afhankelijk geweest. Computer.
0: Ja.
1: Ook kon je iets aan de pijl computer. De manier waarop we corresponderen. Purana baat soort je ego loid.
0: Ja.
1: Toen mee maken leu. Hé, waar is mijn koffie gebleven trouwens?
0: Awe. Nagusa.
1: Je flash me.
0: Mooi. Lekker koffie.
1: Naam zo'n koffieautomaat wat toetel van jou, Pedafadan. Wie heeft het laten kalken? Je moet dat ding ontkalken.
0: Je moet het ontkalken. Ook als je geen zorgen krijgt. Je zegt een relatie, je geen zorgen krijgt. Machine wat heb je zorgen krijgt, toch?
1: Relatie onderhoud is belangrijk, Lloyd.
0: Ha, zeker.
1: Ha? Ha. Maar koi relatie onderhoud khali apen kampe karega. Ook ghare ek bunna.
0: Ja.
1: Ghare aike letal lehe bang ya pe. For all the manner.
0: Ja. De relatie op het werk is veel beter dan thuis voor de meeste mensen. Hè?
1: Ja, er zijn heel veel mensen die ook zeggen van zo, nou, ik ben zo blij dat we niet de hele dag bij elkaar hoeven te zijn.
0: Hè?
1: Dat ik een baan heb, dat ik ergens anders ben. Dan,
0: ja.
1: Weet je, hoef ik zo min mogelijk met mijn echtgenoot of man te zijn. ik snap dat niet. Ik snap dat niet, Lloyd. Nee. Maar weet je dat heel veel mensen dat wel vinden?
0: Ja, no?
1: Want het is heel goed voor onze relatie, hoor. Dat we allemaal een eigen leven erbij hebben. Een eigen baan hebben.
0: Ja.
1: We hoeven niet 24 uur per dag met elkaar opgesloten te zijn. Ik zou het niet volhouden met hem.
0: Ja.
1: Ik begrijp dat niet bij jou.
0: Nou, moet dan
1: je vindt elkaar toch leuk?
0: Ja, natuurlijk. Dan, hè? Dus, ja,
1: je wilt toch ervoor... 24 uur per dag met elkaar zijn?
0: Je hebt er voor elkaar gekozen, toch?
1: Ga daarin investeren.
0: Ha.
1: In plaats van in die collega's.
0: Ja. Adjoros Adamia of Tito Oratia
1: Nabat. Ik kon pagelijpan en nooit.
0: Adjoros Oratia Tito Adamia Nabat jij gaat ons. Als hij al een tijdje stil is, of hij of zij, dat doet Jan Likus Gerber Hega. Maar goed.
1: Nee, zon. Als Rajesh niks meer zegt tegen je,
0: ja.
1: Dan ben je te laat, hè?
0: Dan ben je te laat.
1: Jamle Rajes Batiaiga to se tamle kikba. Maar je utoke kuchna boliga. Dat is er echt een probleem. Dus mannen,
0: maar dat heb je ook met de vrouwen. Als een vrouw ook niet zeggen, dan heb je ook een probleem. Hè?
1: Als je vrouw je begint te negeren.
0: Mooi, dan klari.
1: Is het begin van het einde bij je.
0: Toch direct. Dalle einde hoor je.
1: Toen heb een ring om John WhatsApp inlever, kan die direct. Je hem lokken dit je looit.
0: Maar meta of
1: meta. Maar kon wat een maatregel bolen?
0: Meta ke bare
1: mein. Pahile. Pahile de correspondentie vroeger, tu jane ga to.
0: Ja.
1: Thora se parwar India mein raha, thora se parwar Sanam mein raha. Later thora se parwar Sunam mein raha aur Nederland mein raha.
0: Ja.
1: Ekdam shuru mein hum sunli ki briefi bhi likha tha acha, main to se India and Suriname.
0: Oh ja.
1: Ja, van mijn Aja is er nog een brief trouwens.
0: Oh ja, heb je die dus nog steeds?
1: Ik heb hem dus niet in mijn handen gekregen.
0: Ha.
1: Ik weet niet waar hij is, maar ik weet dat hij er is in de familie. Dus mijn Aja heeft nog gecorrespondeerd met zijn moeder.
0: Harry. Dat is
1: en
0: mooi.
1: Zijn broertje.
0: Ja.
1: Broer of broertje, om nee, niet India mee. En die heeft dus een brief teruggestuurd. Hoe vind je die?
0: Hé. Hey. Dat
1: en
0: is,
1: die brief die is ergens, maar patana hekka.
0: Mooiste bewaker hier, want dat is toch uniek. Dat is toch mooi.
1: Hoe brief jij hem marba, Lloyd?
0: Ook dat jij een mooiste kavalier bewaker inlijsten kreeg.
1: Hoe zona is heel belangrijk. Dus vroeger kon je ook corresponderen kennelijk, maar dat duurde misschien een half jaar. Voordat je post
0: van
1: Suriname naar India ging en terug weer een half jaar. Maar later te hem ook Nederlandse correspondeer kunnen treden. Ook briefje likhatra.
0: Ja.
1: Suru me briefje likhatra, tu janet.
0: Ah.
1: Blauwe envelop, hoor.
0: Ja, blauwe envelop.
1: En blauw papier?
0: Die ken ik niet. Die is er niet meer, hè? Die blauwe envelop.
1: Weet je niet meer, hè?
0: Ik weet het wel. Maar hij zei, nou, de kamer in.
1: Maar tu janet, weet je waarom die blauwe dingen er waren?
0: Nee.
1: Nee. Dus het was super licht. Dat ding ging met gewicht, toch?
0: Ah.
1: Je post ging met gewicht. Dan gingen ze wegen. Kiketana gram heiga. En afhankelijk van hoe zwaar je post was, moest je postzegels erop plakken. En het was duur.
0: Ja.
1: In die tijd was het duur. Dus je hield daar rekening. Dus wat hadden ze gedaan? Slimme bakkeras toch? Bakkeruan banaisra ha briefpapier. Blauwe briefpapier.
0: Ja.
1: Wat mensen die John Thora op leeftijd kreegen. Janet hoe je het wat. Heel licht, heel doorzichtig was het, Lloyd.
0: Ja, ja, ja.
1: En dan schreef je beide kanten vol, hè?
0: Ja, klopt.
1: Voorzijde en achterzijde. Dus dan stuurde je dat naar Nederland en vice versa. Dus dat ging met de post, hè?
0: Ja.
1: Te later cassetteband eigen.
0: Cassetteband ken ik ook nog, ja. Was ook een hype op een tijdje. हम तो के बहुत याद करीला हम बहुत मिस करीला तो के
1: बहुत तो के मिस करीला
0: बहुत मिस करीला या
1: ओके दन दख स्टूडे दी मदर वा टेरख तो बेटा
0: हां नो या दन नो बेन ही वीर वेग आन एंड दस इक या ja je was even weer weg ja ha. Maar ja,
1: Inderdaad is het mijn koptelefoon, hoor, Lloyd.
0: Ham toch ze kijkt dan wel die koptelefoon om te kijken wie de, hè? Dik en dan.
1: Dat is een kabel.
0: Ja.
1: Ik ga even kijken of we een kabel hebben voor deze koptelefoon hier.
0: Ja, ja.
1: Want in mijn koets probleem heb je, Lloyd. Inderdaad.
0: Ham bolie toch?
1: Oké, oké. Sorry, sorry. Zomaar toch hem schulden. Ham, ham je moeilijke duister kon je schulden.
0: Ham Janila, zie ham Janila.
1: Tot ook bent iemand.
0: Maar mijn kabel, beta. Ja.
1: Lloyd, geef me 1 seconde. Ik ga even mijn koptelefoon wisselen.
0: 1 seconde. Ja, nou ja, ik geef je 1 seconde.
1: Want iets wat kan maken, ja?
0: 1 seconde, maar... 1 seconde,
1: Lloyd.
0: Ja. 1 seconde. Nou ja, 1 seconde. Is al lang voorbij natuurlijk. Maar 1 seconde, hoe bedoel ik er het? Horaar zit er niet meer met Tim dit. Zodat ik dat even kan oplossen hier. Hier in de studio. Hij is even bezig.
1: Ai, ik ben er al, Lloyd.
0: Ha, de maya bole beta.
1: Ha, de maya. Boy, ik koptelefoon nu aan mij, ik ben tiho, ik ben iets horas.
0: Ha.
1: Hojai, na ki na ho paiga. Dus maya tab roi roi ke boli to, beta. Toke bahut sochila, mooi ser hiya asirbaat.
0: Ja. Ha?
1: Dus zo ging het, hè?
0: Ha, met zo ging het. Ja. Iedereen dubka zet wel oud. Dus kon je voorkamer met bedjes doen, trouwens.
1: Aha, toch? Zeker.
0: Was een happening.
1: Boy, Lloyd.
0: Ja.
1: Dus ik weet niet wat er gebeurt, hoor. Anders er koptelefoon leggen jullie op.
0: Ha.
1: Maar hoe ben je toch een probleem, baatje?
0: Acha, koei baat nee, het suna.
1: Chali België, hamor. Toen suna koje.
0: Suna koje.
1: Ik programma wat hoor, chali suna koje.
0: Kassette ke baat, ook er baat me koetje elde.
1: Cassette ke baat aail he. Nee, niks meer, klaar. Nee, nee. Telefoon toch? Telefoon zou wat raten, baatje.
0: Ja. Nee, telefoon, inderdaad. Ja.
1: Dus, maar e-site, kon je briefje naar part gaan wegen? Direct WhatsApp,
0: Facebook,
1: mail.
0: En je hebt snel informatie tot je beschikking. Snel
1: alles gaat sneller. Dus je bent nu boos, bijvoorbeeld, je bent boos op iemand, toch? Van een bedrijf.
0: Ja.
1: Direct, doe je me niet met toe, ik een mail pathaal die je.
0: Direct toch?
1: Pahile moest je eerst nadenken.
0: Ja.
1: En dan moest je gaan zitten en dan moest je gaan schrijven en dan moest je gaan posten.
0: Ja.
1: Dus je kreeg veel minder post ook van boze mensen.
0: Ja.
1: Tegenwoordig, boy, direct. Bam, bam, bam, toch een partij. Lloyd, bahut jada haseiga.
0: Bahut haseiga, dus ja. Dan.
1: Ai, koffie eigen, Lloyd?
0: Ja, Sunao. Bahut die nu ik kunnen sunelen, Bart, maar Sunao is het haatje mangerba.
1: Dikje, Lloyd. Lekker.
0: Heerlijk.
1: Maar Kabel, ben je afgeleid of zo, Lloyd?
0: Nee, ik ben niet afgeleid. Ik ga het zo niet laten. Maar ja, door koptelefoon.